0: বলো মই মা মাক মই খুমা এ মই খরাম পাকা তাকছি মই পাকা তাকছি আ মই তাও হয় তো হেমন্ত মুখানন্দ খুমন্ত মই আকো সেবা জুলি মনে মার্ক মানে হালাবে মানে আতে সাঠু তিয়া ফাম মা সামু তিয়া কুমেনে
1: আমরা কুমে কাই দিব
0: হে আনন্দি বৈন উন কাহি কনে মনে মুবাহা
1: মনে গিনা বা হাই মা কত থেন আগেন থে মনা কত থেন
0: গালে
1: কি সুয়েন লে আর কি সুয়েন লে হ্যাঁ কেন মই কুমান চাই
0: ন থামালা ভিরে ফামান হি কুন ল ভুমবিয়া ও পিনো ওয়ায়া
1: ভুমবিয়া
0: ভুমবিয়া তানো লটা
1: ভুমবিলিস লে মকবর ল মই তানো পায়রো না কোয়া
0: আন্তি ভুমবিলিস লে মনা মইরা ওনা মাহিতা হ্যালো
1: হিকুনা
0: হিকুতাও
1: ইভান
0: মুল্যালে দেওয়ান মুল্যালে দেওয়ান একটু খুয়ো জমরাঞ্জ
1: ona
0: tukuan salama
1: studio
0: ya
1: Yo limau.
0: Yo limahe. Yo limahe.
1: Yo limahe. Yo limahe. Yo limahe. Yo limahe. Yo limahe. Yo limahe. Yo limahe. Yo limahe. Yo limahe. Yo
0: Nikalauti. Not
1: Hamala.
0: Oh,
1: Abatani
0: Kia, Hawa, Hai hai chuan play mun ni da lon punya wa mun mu punya man ratan awe muhim at muhim fajar at muhim fajar thala wa zambe so niwa ti hani ti thala wa zambe so o viliwa ti hani ti hani ti hani er tim viliwa akwa no pola we hiano e mera na himi wa hoye ono vilan ye kenyo bolowa er kunu ko pola bolowa ato kwa ni ka hinko ni mun lele man rawa weta A viliwa na hala we na kelele ala mpunya wa yola wana we to. Bundia na miwa.
1: Bundia, bundia.
0: Bundia, tano loja.
1: Evaristu Batista, oshalawa wampula.
0: Anevaristu ari oshalawa, anevaristu Batista, oshalawa wampula. Hai, hai, oshalawa yyo. Oshalawa yyo muranyo.
1: Oshalawa no, machi wakamba kani. So wakamasi ni oule ene tielo ya mwaparaka uperuperi wawe bahema shi epa wakamba kani. Kahi kino sambesu ya iwo.
0: Kwa sambesu ya ino tondiwe ino vakani vakani. Vando rao oshalawa yyo ono osawo kahinkwani. Mulote manranyo ovira.
1: Machi wa kakumela wate wale vakani. Gintu noro okereshe ya esapa tuila.
0: Ekereshe tane mwe kelanyo.
1: Católica.
0: Ah, ¿orgo catequés?
1: Ya, ¿quién es ama catequés?
0: Ah, ¿macoca huello?
1: Tercera etapa.
0: Ah, tercera etapa. ¿Machica huello?
1: Machica chica huello, ¿qué le va a te va a papá?
0: Ajá. ¿Me va a que la pene? ¿Mone mu baja?
1: Mone te va a marcar la tina al cereto.
0: Ajá.
1: Ya, no mone ote, la va a va como un cachuo o nievela.
0: Ajá.
1: Ni mungu aliaka yo montao sose Makario, anamsiwe na Amwara, amu paliaka Konstantino Mario, Eugenio Mario, Lazar Lorenzo, na atu otena mui warati Musambiho katula wa. Na apa apa Padista Francisco kanleta goni holi mungu na Amwara, marumina mchukula mio kwa shukure la neuni, mungu obrigado.
0: Obrigado, bon dia! Bon dia!
1: Bundia,
0: Bundia. Bundia, Tanoloja.
1: Avelino, how a kiroti galato with you in.
0: Ah, hence what you and Lion Avelino.
1: Look, Utua Muria, Urianaga, telephone, Lola, on Nikan, Kajamiko, Katinkin, and Niva, and telephone, and Mo, Katinkin, and Morati, Uni.
0: Ah, Vando Mugosa, telephone, Mukina, Kumun, Punya.
1: No, que warrea niño.
0: Opa. Hospital Mopiao.
1: Hospital en Kipia. No, ni que patendre en Surinimosa.
0: Ah.
1: Pacacan Pena, que en Pan Channel.
2: mashima hawa ikhala na sawetra para hospital iwono khana nkacha miho vinyar mba para strip yo mukova na khala nkwaha
0: orakama
2: na vinyar vap ayo nirena vinyar vap para strip yo mukova la nirena 40 kilometros na vinyar vap para nanyukuri yo nirena 39 kilometros entao ikhala lo khazinki wariya wera permenski prunati eke ne paeskoro na de caer a quien roba mota ne va un sur con kirena y kana to ki wero pitisha no chica
0: opa gano mujela ni no lo kana mu undrani ya mawani
2: to kana ke nera ka ke nu za ri ke mpa antene ti ta va
0: mm
2: to kone ve tempo ina va kinne mu kusha prasita mole
0: mm
2: kinne kusha o kana mretelo ni tenia
0: ipoprofeno onda manguria on halawi akurumuse nino non na wijelani me parpar
2: nasi kam kusha ipoprofeno ke muguria morolo ni ke khala bakhane me ayo ta o tempo ke na kona ki chikela tho
0: ah tabo masimoni mo baha
2: Moni wapa jereti wawa ya mara kala na tela manuele raulia kangatanki kata lela noreta kwa uo. Wana hili kawa ama nitone maria tapatima. Wana era rutu wawu nyinyuwa ana lukutore mrekututi umo. Wana sheshe kawa mate kututene yale ni nata kila na harami. Nave wana etanu kimtuna wava haa. Ashita tane amuzi na veyana nera kiwa nera avelinu hawa no wereye ya wanono tungu ni niyo waharu katika no armulaka wakona mmoza ni zina nawe mashukati wakie vela
0: mwe parapare
2: ike
0: no tamala mviriye paman higuna na leloma si mtiraga mteko hatharazi msambiki ni mwe mre masosoni makuwa mfulumuwe na ve mfuna paramita kwenye makale loa paman
2: brigado Eu sou Corella.